0: আমাশে পানি মত হোশ কি এ যা মুঝে তো মই খিচে
1: তেরি ও বিগ 106.2 দ্য বিট অফ বলিউড।